0: রে গুণিকা, ওই রে গুণিকা রে গুণিকা, বাবা ভাই রে গুণিকা রে গুণিকা,
1: Thank you.